0: কর্মশালাটোর জড়িয়ে শিকিব পারিব বলে আমার আমি একটা আশা দেখি।
1: আর পূরবীক মানে এখেতে অনুরোধ করিম যে পূরবী আমার আকাশবাণীর জড়িত, আর পূরবীক মানে অনুরোধ করিম পূরবী শইকীয়াক যাতে অনাতা নাটকের উপরতো একটা ধারণা
0: আমি ভাবিছো অনাগত দিনত আমি ভাবিছো আমার এই লড়া ছালীবিলাক লই আমার আরো লড়া ছালী আছে, আগর বেটসর লড়া ছালীও আছে, গোটেখিনি লড়া ছালীকে লই আমি নাটকের কল্পনা করেছো, নাটকের পরিকল্পনা এটা করেছো যাতে আমি রেডিওত নাটক করব পারো। রেডিওর নাটকের যে আমেজ ইয়াতক অকনমান বেলেগ, আমি অকল কণ্ঠটোরেই গোটেখিনি মানুষক অনুভব করব করাব পারিব লাগিব। গতি মঞ্চ নাটক আর রেডিওর নাটক দুটা বেলেগ বস্তু। আমি সরুরেপরা রেডিওর নাটক শুনে আছো, ডক্টর ভবেন্দ্রনাথ শইকীয়ার শান্ত খিস্ট হৃষ্ট পুষ্ট মহাদুষ্ট প্রচার হয়েছে, বা আমি বিভিন্ন ধরনের নাটক করে আছো, গতি এওঁলোককো আমি সেই ক্ষেত্রত আগবাই নিম বলে এটা আমি আশা পুহি রাখিছো আর করবলে আমি স্থির করেছো। নাটক শিকিবলে আহিছে এওঁ এগৰাকী খোল শিকি আছে, বায়নও করে এওঁ শিশু, যদিও তেওঁ সরুতে বায়নের কামটো শিকিছে, দেউতাকে তেওঁৰ গুরু, গতি এতিয়া নাটকৰো অভিনয়ও করেছে, রামের অভিনয় করেছে অঙ্কিয়া নাটক, রাম বিজয় নাটকত শিশু সকলের দ্বারা পরিবেশিত করা হয়েছিল।
2: নমস্কার, মোৰ নাম শ্রী মৌসুম ভূঁয়া, মই বর্তমান অষ্টম শ্রেণীত, নাটক করে ভাল লাগে।
1: ভাল লাগে, এতিয়ালৈকে কত কত কৰিছা তুমি?
2: মই আপনার দুলিয়াজানত করেছো, এই পুরনি গুদামতো করেছো, তারপর গুৱাহাটীতো করেছো।
1: ভাল লাগে নহয় জানো?
2: হয় হয়।
1: আৰু তুমি ইয়াত কি শিকিছা এতিয়া?
2: ইয়াত মই নাটক নাটক শিকি আছো।
1: নাটকৰ সৰু সৰু বৰ বহুত কথা জড়িত হৈ থাকে নহয় জানো?
2: হয় হয়।
3: নমস্কাৰ, মোৰ নাম আৰফা ৰহমান, ইয়াত নাটক শিকিছো ক্লাছ ফোৰ।
1: আৰু ঘৰত কেতিয়াবা নাটক কৰিছে নে নাই? এই ঘৰত যে কাজিয়া পেচাল হয় সেয়াওতো এখন নাটক হয় নহয়? মায়ে তোমাক বকে নবকে, এই পঢ়িছ নে নাই, কি কৰি আছ? আমি নাটকৰ ডাইলগ প্ৰথমতে ঘৰৰ পৰাই আমি বুটলিব লাগিব।
4: শ্ৰোতাসকলে ইমান পৰে সাক্ষাৎকাৰ ভিত্তিক অনুষ্ঠানত আজি ডক্টৰ বীৰিঞ্চি কুমাৰ বৰুৱা মহাবিদ্যালয় আৰু পুৰণি গুদামৰ ডক্টৰ ভৱেন্দ্ৰনাথ শইকীয়া প্ৰেক্ষাগৃহত অনুষ্ঠিত হৈ থকা কৰ্মশালাৰ বিষয়ে অৱগত হ'ল। আজিৰ অনুষ্ঠানটি থলিতে বাণীবদ্ধ কৰি যুগুতাই আগবঢ়ালে কিৰণ চন্দ্ৰ নাথে। প্ৰিয় শ্ৰোতা, জুলাই মাহত বিভিন্ন স্থানত বিভিন্ন ধৰণৰ কৰ্মশালা অনুষ্ঠিত হৈ আছে। আপোনালোকৰ অঞ্চলতো এনেধৰণৰ কৰ্মশালা যদি অনুষ্ঠিত হৈ আছে তেন্তে আমাক জনাওক, আমি সেই স্থানত উপস্থিত হৈ ছাত্ৰ ছাত্ৰীসকলৰ লগতে উদ্যোক্তাসকলৰ লগত কথা পাতিম আৰু এই কথা বতৰা আকাশবাণীৰ জৰিয়তে প্ৰচাৰ কৰাৰ দিহা কৰিম। আজিলৈ যিহেতু সময় হ'ল, একেবাৰে শেষত ভূপেন হাজৰিকাৰ কণ্ঠৰ এটি গীত আগবঢ়াই আজিৰ অনুষ্ঠান ইমানতে সামৰিছোঁ। নমস্কাৰ।

0: বেমার ভাল হওয়ার পর বড় পুতনি দেখুন তোর কথা তো কি
1: নহব কিয় হোমিওর চিকিৎসায় মোক নতুন জীবন দিলে যে
0: তার মানে
1: মানে তো হল হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান
0: কি হয়
1: হেৰ নহয় কি যক্ষ্মা রোগ ধরা পেলোৱা মাতৃ শিশু তথা সাধারণ বহির্বিভাগ সুলভ সরকারি হারত ঔষধ প্রদান আর পরীক্ষার লগতে বিনামূলীয় পরামর্শ আর তোর যদি বিপিএল কার্ড আছে তেতিয়া হলে তো গাখিরতে মোহর খুঁটি
0: মানে
1: তোর কারণে সকলো বিনামূলীয় আর জ্যেষ্ঠ নাগরিকর বাবে 50% রেহাই
0: তেতিয়া হলে ফুটনি মরাটো তোর এক্তিয়ার
2: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান ভেটাপাড়া গুৱাহাটী
3: মিডিয়াম ৱেভৰ 411.5 মিটাৰ 729 কিলোহাৰ্টজ আৰু এফ এম বেণ্ডৰ 101.6 মেগাহাৰ্টজত এয়া আকাশবাণী গুৱাহাটী মহাবাহু নিবেদন কৰিছো আকৌ শুনা।
4: এফ এম বেণ্ডৰ 102.7 মেগাহাৰ্টজত আকাশবাণী নগাঁও নিবেদন কৰিছো ৰীতা শইকীয়া হাজৰিকাৰ কণ্ঠৰ আধুনিক গীত। অনুষ্ঠানৰ আৰম্ভণিতে আগবঢ়াইছো লক্ষ্মীনাথ বেজবৰুৱাৰ গীতৰ কথাৰে শিল্পীৰ কণ্ঠৰ এই গীতটি।

অনুষ্ঠানৰ শেষত এয়া বেলা চোখলে বোলছবি বম্বে। গুমসম গুমসম গপ্পে চুপ, গুমসম গুমসম গপ্পে চুপ, গুমসম গুমসম গপ্পে চুপ।

প্রতিহরতর প্রভাতি ফুলে কব তোমাকে মোর কথা, প্রতি মেঘালির নিহা জুনে কব তোমাকে মোর ব্যথা, ধুমুহার হতে মোর বহু যুগরে না সুম, এন্ধারু হসা মোর বহুদিনরে আপন। অহম আমার উপহি, অহম আমার উপহি গুণরু নাই হে, ভারতরে পূর্ব দিশৰ সূর্য উঠা রে, গোটে জীবন বিচারিল অলেখ দিব রাতি, অহম দেহর দরে নেপাও ইমান রহাল মাটি, চির বিনন্দিয়া তোমার হেউজ পরিবে ভারতরে পূর্ব দিশৰ।

0: আমি আলহাজ নুরুল হোসেন হাইস্কুলত উপস্থিত হয়েছো। আর এই বিদ্যালয়ের ছাত্র ছাত্রী মোর কাষত আছে, বিদ্যালয়ের শিক্ষক সকল আজি মোর লগত আছে। আমি বিদ্যালয়ের শৈক্ষিক দিক কেনে ধরনের কথা পাতিম আর সামগ্রিকভাবে বিদ্যালয়খনের প্রসঙ্গতে আমি কথা পাতিম। প্রথমে আমি চিনাকি হ্যাঁ হয়, আপনার নাম তো?
1: স্যার, মোর নাম শ্রী প্রভাত চন্দ্র দাস। মই EBS পড়াও, সোশ্যাল সার্ভিস, সোশ্যাল স্টাডি, আর তার বাদে অসমিয়া ভাষা পড়াও।
2: নমস্কার, মোর নাম MD আজিম উদ্দিন, মই অঙ্ক শিক্ষক।
0: অঙ্ক শিক্ষক আসল বিষয়টাই আপনি শিক্ষক। আর এজন আছে?
3: হয়, আরবি পড়াও। মোর নাম মোহাম্মদ মহিউদ্দিন।
0: হয়, যে এই বিদ্যালয়ের শৈক্ষিক দিক কেনে ধরনের, কিমান আগবহা? আমি যথেষ্ট সংখ্যক ছাত্র ছাত্রী বিদ্যালয় দেখিছো।
1: নে, আমার স্কুলত শৈক্ষিক দিক সুন্দরভাবে চলি আছে। বর্তমান অকমান পিছ পড়িছে, কারণ আমার পর্যাপ্ত পরিমাণে শিক্ষকের অভাব। আমার শ্রেণী ওয়াইজত আমার একটা শ্রেণীত আমার দুটা ক্লাস করবলগাত পড়ে, এটা এটা শ্রেণীত আপনার 50 এবভ। এজন টিচার গভর্নমেন্টে 30:1 দিছে, কিন্তু আমার একজন শিক্ষকে 50 জনের উপর ছাত্র ছাত্রীক একেলগে পাঠদান করব লাগে। সেইটো ক্ষেত্রত আমার পর্যাপ্ত পরিমাণে শিক্ষকের অভাব। মাজতে আমার টেটর শিক্ষক যথেষ্টখিনি আছিল, যথেষ্টখিনি শিক্ষকক আমার ইয়াপা লৈ গল। তার বিনিময়ত আমার স্কুলখনত আজিলেকে শিক্ষক একো দিয়া নহল।
0: বহুত অসুবিধা।
1: আমি সরকারক করজোড়া আহ্বান জনাও, আলহাজ নুরুল হোসেন হাইস্কুলত পর্যাপ্ত পরিমাণে শিক্ষকর প্রয়োজনীয়তা আছে। আর আমি গুণগত, শারীরিক আর মানসিকভাবে এজন শিক্ষক সুস্থ হব লাগিব। গুণগত শিক্ষা দিবলে হলে এজন শিক্ষকক শারীরিক মানসিকভাবে পুষ্ট হলে গুণগত শিক্ষা দিব পারে। গতি আমি এই গুণগত শিক্ষা প্রদানের ক্ষেত্রে কিছু আমি বিলম্ব হয়েছো, কিয় আমার পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নাই। এই দুটা সেকশন এটা করে দিয়া হয়েছে, যত নাকি 80-70 জন ছাত্র ছাত্রীক এজন শিক্ষকে পাঠদান করবলে বহুত কষ্ট অনুভব করে। সে আমি করজোড়ে অনুরোধ জানাম সরকারক, আলহাজ নুরুল হোসেন হাইস্কুলত পর্যাপ্ত পরিমাণে শিক্ষক দিয়ক, আমি এটাই করজোর করিম।
0: আর যেজনে অঙ্ক পড়ায়, অঙ্ক বলে কলে এখন ছাত্র ছাত্রীয়ে ভয় করে, কি নাম কৈছিল আপনার?
2: মোর নাম আজিম।
0: কিমান ইয়াত অঙ্ক ক্ষেত্রে কেনেকুৱা?
2: প্রথমে আপনার আশা পাড়ি নগক ধন্যবাদ জানালো। মই এইখন স্কুলৰ ট্ৰান্সফাৰ অহা আজি ছমাহ হ'ল। মই আগতে বেলেগ এখন স্কুল আছিলোঁ, বৰজুৰি ৰমাকান্ত শইকীয়া হাইস্কুলত আছিলোঁ। তাতো মই অংক পঢ়াইছিলোঁ 9-10, ইয়াতো মই বিশেষকৈ 9-ৰ মেথছটো চাওঁ। ল'ৰা ছোৱালীখিনি ইমান বেয়া নহয়, তেওঁক পাৰে আৰু, মানে কি হয়, আমাৰ ল'ৰা ছোৱালীৰ বেচিকটো অকণমান বেয়া হয়। মানে LPME-ত সিহঁতে মেথছটো অকণমান ভালকৈ খেলি মেলি কৰাৰ কাৰণে 9-ত অকণ অসুবিধা পায়। মোটামুটি অল ইন অল মানে ভালেই আছে দিয়ক, ইমান বেয়া নহয় মেথছটোত, মই ভালেই পাইছোঁ।
0: তেওঁলোকক এক্সট্ৰাকৈ পঢ়াবলগীয়া হয়নে, ক্লাছ পঢ়ালে?
2: নহয়, ৰিমিডিয়েল ক্লাছ লোৱা হয়। মই নিজে ৰিমিডিয়েল ক্লাছ লওঁ 9-10-ত। ধৰক যিখিনি ধৰক অকণমান উইক আছে, বাছি লৈ পেলাই ৰিমিডিয়েল ক্লাছটো কৰোঁ মই।
0: আৰু এই বিদ্যালয়ৰ এজন পুৰণি শিক্ষকক আমি লগ পাইছোঁ, তেখেতৰ এই বিদ্যালয়ত ভালেমান দিন পাঠদান কৰিছে।
4: মোৰ নাম আব্দুল জলিল চৌধুৰী।
0: হয়,
4: মই বিজ্ঞান পঢ়াওঁ। বিজ্ঞান শিক্ষাৰ ক্ষেত্ৰত অৱশ্যে 9-10-ৰ বিশেষকৈ মই 9-10-ত পঢ়াওঁ। 9-10-ৰ ল'ৰা ছোৱালী যথেষ্ট আগবাঢ়িছে, সিহঁতে বেছিকখিনি জানিব পাৰিছে। আৰু আজিকালি যিটো নতুন শিক্ষানীতি আহিছে, সেইটোত যেনেকৈ মানে নিৰ্দেশনা দিয়া হৈছে, তেনেদৰে আমি পাঠদান কৰি আছোঁ।
0: অংকৰ যিটো ইংৰাজীত হ'ব বুলি শুনি আছোঁ।
2: সচৰাচৰ মানে ইংৰাজীত নহয়, দুয়োটা মিডিয়ামে আছে কিতাপখন, অসমীয়াতো ছপোৱা আছে, ইংলিছতো ছপোৱা আছে। ল'ৰা ছোৱালীয়ে ইচ্ছা কৰিলে অংকটো মানে ইংলিছতো শিকিব পাৰে। কোনো মানে লেংগুৱেজৰ ক্ষেত্ৰত মেথামেটিক্সটো মানে ইমান এটা হেৰি নহয়, মানে সিহঁতে বুজি পায়। আৰু ধৰক মানে কিতাপখনত অসমীয়াতো আছে, ইংৰাজীটো আছে। যদি কোনোবা ছোৱালীয়ে বা ল'ৰাই ভাবে, ষ্টুডেণ্টে, যে মই ইংৰাজীত শিকিম, ইংৰাজীত শিকিব পাৰে। আমি বুজাই দিওঁ। মই এনেই বাইলেংগুৱেলি ইউজ কৰোঁ প্ৰায় বেছি, বা মানে ৱৰ্ডবাৰ যদি বুজি নাপায় যদি, তেনেকৈ কৰোঁ আৰু।
0: এনেকুৱা গ্ৰাম্যাঞ্চলৰ বিদ্যালয়ত আচলতে আপোনালোকে কেনেকুৱা সমস্যাত ভুগিবলগীয়া হয়?